0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World Radio Japan Tokyo。
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 18 সেপ্টেম্বর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে তার মন্ত্রিসভার রদবদল করেছেন। কয়েকটি গুরুত্বপূর্ণ পদের মন্ত্রীদের স্বপদেই বহাল রেখেছেন তিনি। চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু বৃহস্পতিবার বিকেলে নতুন মন্ত্রিসভার তালিকা উন্মোচন করেন। তাকাইচি মন্ত্রিসভার 18 জন সদস্যের মধ্যে কিহারা সহ 8 জন সদস্য নিজ নিজ পদে বহাল থাকবেন। অর্থমন্ত্রী কাতাইয়ামা সাতসুকি, পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এবং প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি শিনজিরো তাদের নিজ নিজ পদে দায়িত্ব পালন করে যাবেন। তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোট সঙ্গী দল থেকেও একজন সদস্যকে নিয়োগ দিয়েছেন। জাপান ইনোভেশন পার্টির প্রাক্তন মহাসচিব নাকাতসুকা হিরোশিকে সরকারি নিয়মকানুন সংস্কার ও সংশ্লিষ্ট নীতিমালার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও যুক্তরাষ্ট্রকে যুক্তিসঙ্গত এবং সংযত থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন। বুধবার বেইজিংয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকের সময় ওয়াং এই মন্তব্য করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াং বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন এবং বলেছেন চীন ইরানের ন্যায্য অধিকার রক্ষার জন্য দেশটির সাথে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে ওয়াং বলেন, চীন চায় না যে আঞ্চলিক উত্তেজনা ইয়েমেন ও লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হোক এবং তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান। জবাবে আরাকচি বলেন, ইরান এই লড়াই চলতে দিতে চায় না এবং নিজেদের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার পাশাপাশি একটি কূটনৈতিক সমাধান চায়। তিনি বলেন, ইরান বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমঝোতা স্মারকটি এখনও বৈধ রয়েছে এবং ওয়াশিংটনের উচিত এতে উল্লেখিত সব প্রতিশ্রুতি পূরণ করা। চলতি মাসের শেষের

দিকে যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হল। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নিজেদের প্রভাব প্রদর্শন করাই ছিল চীনের উদ্দেশ্য। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভ তাদের মুখ্য সুদের হার 0.25 শতাংশ পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ফেডারেল রিজার্ভের প্রথম সুদের হার বৃদ্ধি। নীতি নির্ধারকরা সরকারি নীতিগত সুদের হার 3.75 শতাংশ থেকে 4 শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এর আগে তারা 2023 সালের জুলাই মাসে এই হার বাড়িয়েছিলেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী নীতি নির্ধারণী বৈঠকের শেষে ফেডারেল রিজার্ভ এই সিদ্ধান্ত ঘোষণা করে। 12 জন সদস্যের প্রত্যেকেই বৃদ্ধির পক্ষে ভোট দেন। নীতি নির্ধারকরা একমত হন যে ইরানের পরিস্থিতি তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং তারা উল্লেখ করেন যে মুদ্রাস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। তারা এক বিবৃতিতে বলেন, বর্ধিত সুদের হার মুদ্রাস্ফীতিকে আরও দ্রুত তাদের 2 শতাংশের লক্ষ্যমাত্রার মধ্যে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলেছেন, আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে অন্তর্নিহিত মুদ্রাস্ফীতি সুস্পষ্টভাবে এবং পর্যাপ্ত গতিতে আমাদের লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে। আজ FOMC সিদ্ধান্ত নিয়েছে যে এই মানদণ্ড পূরণ হয়নি।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি আরবের একটি পাইপলাইনে হামলার প্রেক্ষিতে দেশটির লোহিত সাগরের একটি রপ্তানি কেন্দ্রে তেল বোঝাইয়ের কাজ স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল বহনকারী পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ার পথ হিসেবে এই পাইপলাইন ব্যবহৃত হচ্ছিল। জাহাজ চলাচল শিল্প সূত্রের বরাত দিয়ে রয়টার্স মঙ্গলবার জানিয়েছে যে সৌদি আরব ইয়ানবুতে তেল বোঝাইয়ের কাজ স্থগিত করেছে। প্রতিবেশী ইয়েমেনে হুতি বিদ্রোহীরা সৌদি সমর্থিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের আক্রমণ জোরদার করছে। ইরান সমর্থিত এই যোদ্ধারা লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মানদেব প্রণালীর আশপাশের এলাকাগুলোতে তাদের নিয়ন্ত্রণ প্রসারিত করেছে। বুধবার এক বিবৃতিতে হুতিরা দাবি করেছে যে তারা একটি সৌদি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র দিয়ে ইয়ানবুতে একটি তেল সম্পর্কিত স্থাপনার ক্ষতি সাধন করেছে। তীব্র শ্রমিক ঘাটতির মুখোমুখি হওয়া জাপানের নিরাপত্তা খাতে কাজ করার জন্য নির্দিষ্ট দক্ষতা ও অন্যান্য যোগ্যতা সম্পন্ন বিদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে জাতীয় পুলিশ এজেন্সি বা এনপিএর একটি বিশেষজ্ঞ প্যানেল। নিরাপত্তা পরিষেবা আইন বর্তমানে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, জাপানি নাগরিকদের স্বামী বা স্ত্রী এবং আরও কিছু ব্যক্তিকে এই খাতে কাজ করার অনুমতি দেয়। নিরাপত্তা পরিষেবা সমিতির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন আইনজীবীকে নিয়ে গঠিত এই বিশেষজ্ঞ প্যানেলটি বুধবার টোকিওতে তাদের উদ্বোধনী বৈঠকে মিলিত হয়। বিশেষ করে নির্দিষ্ট দক্ষ কর্মী কর্মসূচি এবং দক্ষতা উন্নয়নের জন্য কর্মসংস্থান কর্মসূচির অধীনে বিদেশি নাগরিকদের নিরাপত্তা খাতে কাজ করার অনুমতি দেওয়া উচিত কিনা তা নিয়ে তারা আলোচনা করেন। এনপিএর কমিউনিটি নিরাপত্তা ব্যুরোর প্রধান ইয়ামাদা ইয়োশিতাকা বলেন, নিরাপত্তা খাত যেহেতু বিদেশি কর্মীদের পুরোপুরি কাজে লাগাতে পারছে না, তাই তিনি চান প্যানেলিস্টরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ ধরনের মানুষদের গ্রহণ করার বিষয়ে সক্রিয় আলোচনায় অংশ নিন। এনপিএ উল্লেখ করেছে যে শ্রমিক ঘাটতির পাশাপাশি বয়স্ক কর্মী বাহিনী সমস্যার সম্মুখীন হচ্ছে নিরাপত্তা খাত, যার প্রায় অর্ধেক কর্মীর বয়স 60 বা তার বেশি। প্যানেলটি আলোচনা করবে কোন কোন নিরাপত্তা পরিষেবায় আরও বেশি বিদেশি কর্মীকে কাজ করার অনুমতি

0: অনুমতি দেওয়া হবে। পাশাপাশি তারা এমন একটি ব্যবস্থা তৈরি করবে যা বিদেশি কর্মীদের সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে সহায়তা করবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World Radio Japan。
2: শুনছেন NHK World Japan বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 19 সেপ্টেম্বর শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি শ্রাবণী মুখার্জি। ব্যাংক অব জাপান বা বিওজে তার মুখ্য সুদের হার 1/4 শতাংশ পয়েন্ট বৃদ্ধি করে প্রায় 1.25% করার সিদ্ধান্ত নিয়েছে, যা গত প্রায় 31 বছরের মধ্যে সর্বোচ্চ। দুই দিনব্যাপী মুদ্রানীতি বৈঠক শেষে শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক এই বৃদ্ধির ঘোষণা দিয়েছে। 3 মাসের মধ্যে এটি প্রথম বৃদ্ধি এবং এর মাধ্যমে সুদের হার বাড়ানোর গতি আরও ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, বিওজে প্রায় প্রতি 6 মাস অন্তর সুদের হার বাড়িয়ে আসছে। এই সুদের হার বৃদ্ধি প্রত্যাশিত ছিল, কারণ তীব্র মূল্যবৃদ্ধির ঝুঁকি মোকাবিলার ইঙ্গিত দিয়েছিল ব্যাংকটি। গভর্নর উয়েদা কাজুও এই পদক্ষেপের ব্যাখ্যা দিতে এবং প্রশ্নের উত্তর দিতে দিনের শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন।

এই প্রথম এসটিএফ বিদেশে অগ্নি নির্বাপন অভিযানে অংশ নিল। ইন্দোনেশিয়ার সরকার জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত মোট এলাকার পরিমাণ কমপক্ষে 2000 বর্গ কিলোমিটার। জুলাই মাসে দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর কিউশু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা পুরোপুরিভাবে পুনরায় চালু হয়েছে। কুমামোতো এবং শিন মিনামাতা স্টেশনের মধ্যে পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এটি ছিল লাইনটি স্থগিত থাকা সর্বশেষ অংশ। শুক্রবার সকালে 52 দিন পর প্রথমবারের মতো সম্পূর্ণ কিউশু শিনকানসেন লাইনে পরিষেবা পুনরায় চালু হয়। 28 জুলাই ভূমিকম্পের পর কিউশু শিনকানসেন সমস্ত পরিষেবা স্থগিত করে। জুলাই মাসের শেষের দিকে হাকাতা এবং কুমামোতো স্টেশনের মধ্যে এবং 7 আগস্ট শিন মিনামাতা এবং কাগোশিমা চুও স্টেশনের মধ্যে এই পরিষেবা পুনরায় চালু হয়। তবে রেললাইন ও অন্যান্য স্থাপনা সহ 1000-এরও বেশি স্থানে ক্ষয়ক্ষতি হওয়ায় কুমামোতো এবং শিন মিনামাতা স্টেশনের মধ্যে পরিষেবা স্থগিত ছিল।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাতিসংঘের মানবাধিকার মিশন বলেছে, চলতি বছরের শুরুতে দক্ষিণ ইরানের একটি স্কুলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। ইরান বিষয়ে মানবাধিকার পরিষদের একটি তথ্য অনুসন্ধানকারী দল বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের মিশন ফেব্রুয়ারি মাসে হরমুজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলার তদন্ত করেছিল, যে হামলায় শিশুসহ অন্তত 160 জন নিহত হয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে মার্কিন সামরিক বাহিনী পুরনো তথ্যের ভিত্তিতে ভুলবশত তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। জাতিসংঘের তদন্তকারী দল উল্লেখ করেছে যে প্রাথমিক বিদ্যালয়টি ইরানের অভিজাত সামরিক ইউনিট ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের রূপান্তরিত স্থাপনায় পরিচালিত হচ্ছিল। তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এটি একটি সামরিক লক্ষ্যবস্তু ছিল কি না তা যাচাই করার জন্য সম্ভাব্য সবকিছু করার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং একটি বেসামরিক স্থাপনায় আঘাত হানার ব্যাপক ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও বিমান হামলাটি চালিয়েছে। মিশন জানায় তারা যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে যার উপর ভিত্তি করে তাদের বিশ্বাস যুক্তরাষ্ট্র নির্বিচার হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে। সেই হামলার ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি বা আহত হওয়া কিংবা বেসামরিক স্থাপনার ক্ষতিসাধন হয়েছে। শনিবার নাগোয়া শহরে এশিয়ান গেমসের উদ্বোধনের আগে উত্তর কোরিয়ার ক্রীড়ামন্ত্রী জাপানে এসে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে প্রায় 8 বছরের মধ্যে এটি কোনো উত্তর কোরীয় মন্ত্রীর প্রথম সফর। কিম ইল গুককে বহন করা একটি বিমান বৃহস্পতিবার মধ্য জাপানের আইচি জেলার চুবু সেন্ট্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করেছে। পৌঁছানোর পর জাপানে বসবাসকারী কোরীয়দের সাধারণ সমিতির কর্মকর্তাদের সাথে করমর্দন করেন কিম। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় 80 জন মানুষ বিমানবন্দরের প্রস্থানপথে তাকে স্বাগত জানান। তিনি এর আগে 2018 সালের নভেম্বরে উত্তর কোরিয়ার জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে অন্যান্য দেশের অলিম্পিক কমিটির সদস্যদের একটি বৈঠকে যোগ দিতে জাপান সফর করেছিলেন। পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে জাপান নীতিগতভাবে উত্তর কোরীয়দের প্রবেশ করতে দেয় না, তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্রীড়াবিদ ও অন্যদের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটানো হয়। এনএইচকে জানতে পেরেছে যে মার্কিন আলুর জন্য অভ্যন্তরীণ বাজার পুরোপুরি উন্মুক্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র আবারও জাপানের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্রসমূহ জানিয়েছে, চলতি মাসের শুরুতে জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরকালে এই আলোচনা অনুষ্ঠিত হয়। রোগব্যাধি ও কীটপতঙ্গের উদ্বেগের কারণে টোকিও বেশিরভাগ কাঁচা আলুর আমদানি নিষিদ্ধ করে রেখেছে, তবে যুক্তরাষ্ট্রের অনুরোধে জাপানের কৃষি মন্ত্রণালয় এখন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। শুক্রবারের এক বৈঠকে মন্ত্রণালয় সংশ্লিষ্ট রোগ ও কীটপতঙ্গ শনাক্ত করবে বলে আশা করা হচ্ছে। এরপর তারা সুনির্দিষ্ট ঝুঁকি হ্রাসের ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করবে।

0: মার্কিন আলোশিল্পের কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিতে জাপান অনেক বেশি সময় নিয়েছে। জাপানের আলু চাষি ও অন্যান্যরা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তীব্র বিরোধিতা করছেন। তারা বলছেন, এটি দেশের কৃষিখাতের ওপর মারাত্মক আঘাত হানতে পারে। তবে মন্ত্রণালয় বলছে, তারা বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতেই প্রক্রিয়াটি নিয়ে এগিয়ে যাচ্ছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপানের সহজেই জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস।
1: জাপানি শেখার এই আনন্দময় অভিযাত্রায় আপনাদের সঙ্গী হিসেবে আরো আছি আমি হিরক খান।
0: আজ আসরের 29তম পাঠে আমরা শিখব জাপানিতে অতীতকাল অর্থাৎ ঘটে যাওয়া কোনো কিছু সম্পর্কে বলার উপায়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা তাম, একই ভাড়াটে বাড়ির আরেক বাসিন্দা চীনা ফটোগ্রাফার মিয়া এবং তাদের রোবট বাড়িওয়ালি হারুসান এ মুহূর্তে হারুসান হাউস নামের বাড়িতে বসে গল্প করছে। গত রোববার কামাকুরায় এক মন্দিরে অনুষ্ঠিত একটি পিয়ানো কনসার্টে গিয়েছিল মিয়া। সেখানে তার তোলা ছবিগুলো এখন সে দেখাচ্ছে সবাইকে। এসব ছবি দেখতে দেখতে হঠাৎ বিস্মিত হল তাম।
0: তবে সবার আগে চলুন শুনি 29তম পাঠের কথোপকথন। সংলাপের প্রতিটি লাইন এবার বোঝার চেষ্টা করা যাক।
1: প্রথমে পিয়ানো কনসার্ট সম্পর্কে জানাচ্ছে মিয়া।
2: নিচিওবিনি পিয়ানোনো এনসো কিকিনিকিমাশিতা।
0: রোববার পিয়ানো পরিবেশনা শুনতে গিয়েছিলাম।
1: হারুসান জিজ্ঞেস করলেন
2: দো দেশিতা কা,
0: কেমন ছিল সে অনুষ্ঠান?
1: মিয়া উত্তর দেয়
2: সুবারাশিকাত্তা দেসু,
0: দারুণ এক অনুষ্ঠান ছিল।
1: হারুসান বললেন
2: সরে ওয়া ইয়োকাত্তা দেসু নে,
0: তাহলে তো খুবই ভালো কথা।
1: মিয়া তার তোলা পিয়ানো বাদকের ছবিগুলো তাদের দেখালো।
0: অনেক ছবি তুলেছি,
2: এই
0: যে দেখুন প্লিজ।
1: ছবি দেখে হঠাৎ বিস্মিত হল তাম।
0: আরে এ তো দেখছি ইউকিসান।
1: হারুসানের ইলেকট্রনিক সেন্সর তামের আবেগ জড়ানো কণ্ঠস্বর ধরে ফেলল আর তার গালে লালচে আভা দেখা দিল।
2: ইউকিসান,
0: ইউকিসান,
1: বুঝতে পেরেছি। তাহলে এই সেই পিয়ানো বাদক ইউকি যার সঙ্গে জাপানে দেখা করার বাসনা তাম পোষণ করছে।
0: হ্যাঁ, মনে হচ্ছে ভাগ্য তাদের দুজনের আবার সাক্ষাৎ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। আজকের মূল বাক্য হচ্ছে পিয়ানো পরিবেশনা শুনতে গিয়েছিলাম।
2: পিয়ানো নো এনসো কিকিনিকিমাশিতা,
0: ঘটে যাওয়া কোনো কিছু সম্পর্ক।

0: ওকে জাপানিতে বলতে চাইলে এই বাক্যটির গঠন প্রণালী খুব কাজে আসবে। মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
1: পিয়ানো,
0: শুনেই বুঝতে পারছেন এটা হলো পিয়ানো।
1: এনসো
0: মানে পরিবেশনা, আর এই দুটি বিশেষ্যকে নো দিয়ে যুক্ত করার ফলে হয়েছে
1: পিয়ানো নো এনসো,
0: অর্থাৎ পিয়ানো পরিবেশনা। লক্ষ্য করুন, এরপরে ও পার্টিকেল ব্যবহার করা হয়েছে, কারণ জাপানিতে কর্মপদের পরে এই পার্টিকেল বসে।
1: কিকিনি
0: মানে হলো শোনার জন্য বা উদ্দেশ্যে, এবং
1: ইকিমাশিতা
0: মানে গিয়েছিলাম। এটা হলো যাওয়া অর্থাৎ
1: ইক
0: ক্রিয়াপদের মার্জিত অতীত রূপ। আজকের ব্যাকরণের আলোচ্য পয়েন্ট হচ্ছে
1: কিকিনি ইকিমাশিতা,
0: শুনতে গিয়েছিলাম। এখানে
1: কিকিনি
0: কথাগুলোর মধ্যে আছে ক্রিয়াপদ
1: কিক
0: মানে শোনা। এই ক্রিয়াপদের মাস রূপ হলো
1: কিকিমাস।
0: এবার এখান থেকে মাস অংশটি সরিয়ে ফেলুন, তাহলে রয়ে যাবে
1: কিকি,
0: এবং এর সঙ্গে জুড়ে দিন উদ্দেশ্যবোধক পার্টিকেল নি।
2: তার মানে হলো কোনো কিছু করার উদ্দেশ্য বোঝাতে আমরা জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে মাস অংশটি সরিয়ে নেব এবং সেখানে জুড়ে দেব পার্টিকেল নি, তাই তো?
0: ঠিক তাই। আজকের মূল বাক্যটিতে আছে পিয়ানো বাদন শোনার লক্ষ্যে বা উদ্দেশ্যে বা জন্য গিয়েছিলাম, এ কারণে
1: পিয়ানো নো এনসো কিকিনি
0: অংশের পরে শুধু বলুন
1: ইকিমাশিতা,
0: অর্থাৎ গিয়েছিলাম।
2: বন্ধুরা, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
1: কিকিনি ইকিমাশিতা, পিয়ানো নো এনসো কিকিনি ইকিমাশিতা।
0: এবার একটি নমুনা সংলাপ শুনুন, যেখানে ঘটে যাওয়া বিষয় নিয়ে কথা হচ্ছে। এবারে অর্থটাও শুনে নেওয়া যাক।
2: আজ কোথায় গিয়েছিলেন?
0: মানে হলো আজ।
1: দোকো
0: এটা প্রশ্নবোধক শব্দ যার অর্থ কোথায়।
1: হারাজুকু নি ফুকুওকায় নি ইকিমাশিতা,
2: হারাজুকুতে জামা কিনতে গিয়েছিলাম।
0: হারাজুকু হচ্ছে তরুণ তরুণীদের পছন্দের এক জায়গা, যেখানে হাল ফ্যাশনের জামা কাপড় কিনতে পাওয়া যায়, এমন অনেক দোকান রয়েছে।
1: ফুকু
0: মানে জামা বা ড্রেস, এরপরে
1: খাইনি
0: কথাটি তৈরি হয়েছে কেনা বা
1: খাও
0: ক্রিয়াপদ থেকে। ক্রিয়াটির মাস রূপ হচ্ছে
1: খাইমাস,
0: সেখান থেকে মাস অংশটি বাদ দেওয়ার পর বাকি রইল
1: খাই।
0: এবার এর সঙ্গে জুড়ে দেওয়া হলো পার্টিকেল নি, ফলে এটি দিয়ে হারাজুকু যাওয়ার উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে।
2: আচ্ছা, পার্টিকেল নি এই বাক্যে দুটি স্থানে আছে, একটা হলো হারাজুকু নি এবং আরেকটা ফুকুও কাইনি, ব্যাপারটা কি বলুন তো?
0: এই পার্টিকেল দুই স্থানে দুটি ভিন্ন কারণে ব্যবহার করা হয়েছে।
1: হারাজুকু নি
0: কথাটিতে নি পার্টিকেল দিয়ে গন্তব্য বোঝানো হয়েছে, অন্যদিকে
1: ফুকুও কাইনি
0: কথাটিতে যাওয়ার উদ্দেশ্য বোঝাতে নি পার্টিকেল ব্যবহার করা হয়েছে।
2: এবার প্রশ্নের পরে উত্তরগুলো শুনে শুনে বলুন।
1: কিও দোকো নি ইকিমাশিতা কা, হারাজুকু নি ফুকু ও কাই নি ইকিমাশিতা, হারাজুকু নি ফুকু ও কাই নি ইকিমাশিতা।
0: অন্যান্য আরো কিছু উদ্দেশ্যে যাওয়ার কথা জাপানিতে বলা অনুশীলন করা যাক। মনে করুন, বলতে চান আপনি সুশি খেতে গিয়েছিলেন। সুশি কথাটির জাপানি উচ্চারণ
1: সুশি।
0: এবার খাওয়া মানে
1: থাবেরু,
0: এবং এর মাস রূপ হচ্ছে
1: থাবেমাস।
0: এখান থেকে মাস বাদ দিয়ে
1: থাবে,
0: বাকি কাজটুকু তো সবাই জানেন। এবারে আরো শিখি পর্ব। আজ শিখব সপ্তাহের বারগুলোর জাপানি নাম। প্রত্যেকটি নাম শুনে শুনে বলুন।
2: সোমবার মানে হলো
1: কেতসুয়োবি,
2: মঙ্গলবার
1: কায়োবি,
2: বুধবার মানে
1: সুইয়োবি,
2: বৃহস্পতিবার
1: মোকুয়োবি,
2: শুক্রবার হচ্ছে
1: কিয়োবি,
2: শনিবার
1: দোয়োবি
2: এবং রবিবার হলো
1: নিচিয়োবি।
0: আজকের স্কিটে মিয়া বলেছে
1: নিচিয়োবি নি পিয়ানো নো এনসো ও কিকি নি ইকিমাশিতা।
0: ধরতে পেরেছেন তো সেদিন কি বার ছিল?
2: রোববার, তাই না?
0: ঠিক ধরেছেন।
1: মিয়া নো ট্রাভেল গাইড।
2: সময় হলো মিয়ার ট্রাভেল গাইড পর্বের। আজ আমরা কামাকুরা সম্পর্কে জানব, যেখানে পিয়ানো কনসার্ট শুনতে গিয়েছিল মিয়া।
0: টোকিও থেকে ট্রেনে করে প্রায় এক ঘন্টার পথ পেরুলেই জনপ্রিয় পর্যটন স্থান কামাকুরা। কিন্তু সে যেন এক ভিন্ন জগৎ। 800 বছরেরও বেশি আগে এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম সামুরাই সরকার। সামন্ত সামুরাই গোষ্ঠী মিনামোতোর স্মৃতি বহন করে চলেছে এখানে অবস্থিত সুরুগাওকা হাচিমাঙ্গু শিন্তো মন্দির। এই কামাকুরা শহরেই অবস্থিত বিখ্যাত সুবিশাল বৌদ্ধ মূর্তি, যার উচ্চতা 11 মিটার। এছাড়াও রয়েছে অনেক প্রাচীন শিন্তো ও বৌদ্ধ মন্দির।
2: সেদিক থেকে কামাকুরাকে ঐতিহাসিক শহর বলা যায়।
0: সত্যি, কিন্তু কেবল ঐতিহাসিক গুরুত্বই নয়, কামাকুরার নৈসর্গিক সৌন্দর্যও কম কিছু নয়। একদিকে যেমন এখানে হাইকিং করে পর্বতারোহণের আনন্দ পেতে পারেন, তেমনি শহরময় উপভোগ করতে পারেন বসন্তের চেরি ফোটা, বর্ষাকালের হাইড্রাঞ্জিয়া আর শরতের বর্ণিল পল্লব। আবার রিল্যাক্স করতে চাইলে ঘুরে বেড়াতে পারেন সুসজ্জিত পরিপাটি দোকানপাট আর অগণিত ক্যাফেগুলোতে। বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা জানাবেন কিন্তু।
2: আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।
3: NHK World Radio Japan, Tokyo.